0: أين قضى هذا الشجاع لوحي؟
1: مرم دوني أين هنلي بشي؟ ناك بغط ما يادي سلوي نترا
0: تمي أي هنو بيدكي جين كرا لو روبني ناك شعوري أي إسراسي نوم بمجو جو لغا هلا إبسي دي
1: ناك هنو بيكي دي سلو دي
0: نترا بدي أي كناكي منار دي سلو بني ها أسي خون دي سي أي نا ساكشن دي ساكرا تونك كيكي أمو غانغن ليرا نوكو نمي دانشي تيين لبني يوم ده لك يبسي كي هاكوي ريا لاو ناكو تارو لاو
1: ناكو أين هاري بسي هانا تاكو
0: تاري هاي بيو
1: نن نترك يبسي ملو هنوبينا كنا تكي لوري كنا أنا هنوبينا بيرك بناو
0: نسي دي جاك رزاكي سي أيسو جاك جارك تبكوي ريا كونا هاي ركي نانغون دنيا أين أويد أبو واسو هاي روي
1: هنلي بسي هانا كومكو
0: كوملي بسي دي أي كوم تام بتوك ترى
1: أشين مهايزر بدي إشين فاو بتوك روي نن نباي ببوت أمتو سار روي
0: أدو نامو كاري كينو أين كاري لان كربعي
1: هنر بشو نن نكان لبني
0: أي كان دي أي كان دي
1: أي عاو دي أي عاو دي أي سميت ناكم بالي بني شكر أي ونن نم تاكو نسندن ويني وامامي نبوكتنا اوكتبي
0: وكرينو
1: نمشي اوكتبي هاي بدرو
0: كارينو
1: نمو اوكتبي نو
0: بابو غدو وانغاك تنغان بيلي بدو بو اموكت هاي بيونا يوم دل هوري بي انا بي لاير بي نبي امم مطوم تتم بي رمك كناك يوم دنو نانا سوكوين لايرو دي بسي بو يوم دنو بينا سراي هلوري هاي بو بو كان كدري سيبونو باغي ساجلنيا
1: مدودكي نن نخرون جاب لوري
0: كاري دي توغني اموك تا هاي بيو جاني غاي تاني غاي وا لب جاكشن دا ما بوروي بنا توي بيدر بنو بي امنا كيا كوي ني ين دون لاي غدكي اي سي بوروي بلاي ربيني باكي تبوك تو دي ايشو تاو دي دنا
1: كرمنا करम ना आयो नंग ललित कवारी शाह
0: नते
1: लोन लाग कुमारी न पाव पिरे
0: नते
1: लटा बु नंग टुई न कवि मछली पाव की तमंग न
0: ईश्वर मग न कंगनी पुन मग तो अरान बंगाक तनी आई पाव की थबक तोते नरम थुप तो नहीं जरी बने
1: डनिंग रे नंग तो सिन न वारो डनिंग रे कुमारी हाय बदगी हिदे न सप्तुना ललित कौने
0: नते नते न को पाय दना आई जरे आई बंगा पियो नो मरे इसिंग छोक बचत बद थेंग न बद चुम न कोरक बद खुम बतने अकाय बदी नते दना अदुगे त मतने आई न गोंद लाले हाय जरे
1: आई मदु बे की आब्रो मदु बे की आब्रो आईन हाय बदी आईन हाय बदी मदु लते मशे नंग न खंगे ओई द मंगली बत केई न
0: करिलो करिलो तौली बसबो तो पीरो हाय बा गिलास न पान बदगे नचे कारे हाय बा इन लोयरे मिसे पांग बयात्रे उद्रे हाय बने
1: नंग तसी जतो
0: नंग तसी जतो तो पीरो जाद बना कौन पाव तांग में थोक दर भाई बो नंग न पूर बको पाई पाई पुबियो न कुट पैर न पो नंग न पाम बतो आई की स्वा पाम बने आई की ईरान बुकरी नो मिलन ही ऐसे तांग न बतु गाई बिरो आई बो ओक द बिरो
1: मारे नंग ओक द
0: बिरो आई बो लम्चा लाई द बिरो ai quando stai nari bancari che no non nu pa natro bucce na du pigli bancari che no nu pato nu pede tai na che no nu pato
1: taning re taning re ai cari mo taning re taning re nang ok te bine nang ok te bine ma puro i bu nam tot to bi sagai sent bine nang luna shana tam lu bi is it pumma mam
0: ayo
1: मी शावी, हिंग शावी नहीं ना, नशक तो ये ना, नशक எங்கே தொக்கத்துச்சரே இனாத்துகி சுனமுக்சத்தா எனங்கே
0: ไอ้นั่นอะไรเนาะไอ้นั่นอะไรเนาะลูกพี่ผมพามตรงกับอกตัวนี้เห็นตาให้บ้างที่ชาบีพัดตัวพี่ไอ้นั่นเล่าบ้านลูกพี่จะตายนะบัสิบอยู่บ้านบังคับจะนั่นเนาะตอนนี้ไงตอนนี้ไงไอ้กี่ไอ้กี่อีตัยรบมาเยสเซ่นั่นไม่เป็นอะไรเลยไอ้กี่อร่อยบัสเซ่ฟังเนี่ยน่าจะจริงนะรีบ
1: ลูกตั้งสันตุกีนีรุระกับทำลำบากเสียงขราดูนะน่ารักแย่รวยบ้านเสียบ้านนี่ใครสบายใครสบายสิงทาบิดรบอะไรมึงกังกุมเสียเสียน้องเลยน้องสินน่ารำน้องหุ่นน้องปูกระเสนอจักขะสโลจักขะสโลนะสิอาเสียงไปกินลำเส้นปุ๊บท่าจะบิดรบลูกพี่กี่มาปูกแต่ปูลูกไปกี่ร้านไหนมาดูโอ้ยจักกันนี่ไอ้จักกันนี่
2: ไอ้สังสารสิเดลัยร้อยไอ้ดัชชีจะกระเกะไอ้ดัชชีจะกระเกะไอ้ดัชชีจะกระเกะอิเซ่ตอนนั้นจะเลยกี่อิเซ่นับไปเลยดูบุกอะไรกินอ่ะเด็กมั่วสุไม่ใช่เดลัยบีรัมเลยอิเซ่บุกอะไรดมดาโอ้ลาตานังสุลักลีนั่นเชื่อบุกที
0: ทิ้งเราไปเองสิดาการีวารีโนการีอนุปโภคโนนั่งปิ้งเลยบ่ดอกป่าวนัดเตอิเซนักกับป่าวดอกตาบดานุชาทีดินะลักษณะบันเออิเซบุกัยดอกยาวกับบุกัยไอ้หนามาบุตรทุกข์เลยมารานฟุ่มบุปผุดระชักครับเนี่ยน้ำท่อตกอกตบิดอกชีจะขี้มันเห็นอะไรมาเนี่ยมาอกตบิเนี่ยมาดูยาโอ้ยเดบวานมาเนี่ยมาอกตบิเนี่ย
3: ನಿಮ್ಮಿಟ್ಟುಪ್ಪ ಮಪುರೋಯ್ ಬಗ್ಗೆ ವಾಜಬಿಲ್ಲ ರವಿ ವಾಜರ ಬಿ ಇಸೇನೆ ಇಸೇಗೆ ಮರಾಲೈತೆ ಲಾಲೆ ಬದಿ ಸಮಾಜಕ್ಕೆ ಒನ್ನತ್ತೈನ ಬಮಿದ್ಯಂಗ್ಸಿನೇ ಮಪುರೋಯ್ ಬನ ತೋಯ್ ಬೀದ್ರ ಬಿ ವಾಜರ ಬಿ ಇಸೇನೆ ಇಸೇ ಬುದಾ ತೋಕಿ ಬಯಾರೋ ಇಸೇ ಬತಿಗನೆ ಇಸೇ ಐ ಬಾಮ

0: বা 9362327078 আসিদা ডায়ল তৌবিরক্তুনা হংবিরক্ত ওয়াহাংসিংবু পাউখুম পিবিনেবগিদমক হৌজে আখুইগি স্টুডিওদা কৃষি বিজ্ঞান কেন্দ্র থৌবালগি ফার্ম ম্যানেজার হইনে থৌ পুবিরিবা ডক্টর ওয়াইখোম জিতেন সিং লিংসিন্দুনা লাইবিরি মিয়ামনা স্টুডিওগি টেলিফোন নম্বর 9362327078 আসিদা কল তৌবিরক্তুনা থামজরিব হিরাম ফৌন নৌরিঙ্গি তাঙ্কক্ত লৌখৎকদব চেকশিন থৌরাংসিংগি মতাংদ লেংশিনবিরিব এক্সপার্টক হকথেংনন ওয়ারি সাবগি তানজা লৌবিউ লৈননা থৌরমসিবু মপুং ফাহানবিউ হাইজবগ লৈননা আদোমগি ফোন কল গাইজরি গাসিগি লেংশিনবিরিব এক্সপার্টপুসু খুঙ্গংগি থৌরমগি মাইকৈদগি তরাম নৌকচরি
1: থাকচরি
0: হৌদুকচবসিদি কই লু সিংবন মপুব সিনফম ইরমদ মনপুর নোম নোমি ইং ইচাউম হেগলপিদ হেগলক্লিব চাব কোনদম চানব চিনজাকি আদি মতিক মরং কায় পুথোক্তারতে হাইজরিব চিনজাক পুথোপি চাঙ হেগথন মিয়ামগি আরাম খৌরাংবসিংসি কোখনব হোটনবদ আইখই লৌমি চিলিনাউসিংসিনা ফৌ থাব হাইবসিনা খোয়াইদগি চাউব থৌদাংমা লৌগদৌরিবনি হাইজরিবা মরম আসিনা আইখইনা ফৌ থাব মতমদ ফৌগি তোগান তোগানব তাঙ্কক্সিংসিদ আইখইনা লৌখৎফম থোকপ চেকশিন থৌরাংসিং কয়ামা আইখই লৌখৎতব ইয়ারক্তে আদুনা গাসিগি থামজরিব হিরাম ফৌ নৌরিঙ্গি তাঙ্কক্ত আইখইনা তঙাইফদন লৌখৎকদব চেকশিন থৌরাংসিং হাইবসে মাসিদ পুশিনজর আগা ফৌন নৌরিঙ্গি তাঙ্কক্সিদ কী কী চেকশিন থৌরাংসিং লৌখৎপ তঙাই ফদে হাইবসি গাসিগি আখই লাইভ ফোন ইন প্রোগ্রামসি হৌদক পয়নেকটং থামবিরদি আম নোয়াইনি
1: তসেংনা ফৌ হাইবসি আইখুইগি মণিপুরগুম্ব লামদদি ইয়ামনা মরু ওইব কানো মানে আইখুইগি লৌ সিংবগি পলম মানে মরো মখল মানে
0: আচুম মানে
1: কারিনো হাইবদা আইখুইগি আপুনব লৌ উরিব পোট থানিব আপুনব লমগি চাদ মরফুটি ফৌ থাইব আইগি খরিফ সিজন হাই লোরমতাম সেকশনবাদ পোথক মরং কায় পুথোনব হোনবদ ফৌ হই পামি আইন মহোদ পাইখগদ চেকশিন থরংসি তঙাই ফদ খব চি ফৌসিদ নৌরিমতমসি থেনব মাকে আইন চেকশনগদব বায়োটিক এ বায়োটিক আহিংব জীব আহিংব পোলাম ফৌ পামি পিব চৈথেন
0: বায়োটিক
1: এ বায়োটিক আইগি আহিংব জীব নতব খুদম হাইবদ আয়ং আসা নোংগুম্ব ইকংগুম্ব ইচাউগুম্ব সুমসিন পিব চৈথেনচিবসিদ আইন ফৌ পামি চৈথেন কয়াম পি তঙাই ফদ চে হজিক নোং চুদনা কুইনাবসিদ হজিক নোং লাগতন মামসি উবনব হোরে
0: হ্যালো
2: হ্যালো
0: হ্যালো হয় কনা হইবনো হ্যালো খুঙ্গংনি কই এক্সপার্ট লেংশিনদন লেবিরে কারি খংবিনিঙি মিং লাইফম হানা হাইবিরগ ওয়াহং হাংবিউ
2: তৌজরেবাই মেডাম আই আকাম ওয়াং লকাইগি বিকেন্দ্র নে
0: বিকেন্দ্র
2: হই মেডাম
0: হই হই হাইবিউ কারি খংবিনিঙি হাইবিউ
2: আসলে লেংশিন বিবে এক্সপার্ট গে না খংজানিঙি বসি কইগি কইগি ফৌজি হুনজিঙাই মাংওই না না আকুই ফৌজি হুললাবা ইসিংজে আইন ফসন খোয়াব ইসিংজে হজি নোংজু নুসাজে আই ওয়াটন মরম ইসিংজে কেয়াব লবুকে
0: কং
2: কং লাইব আইনসি নোং চুদাবই কংন খোয়াইব হুঞ্জনব লেংশন এক্সপার্টি কংন হুগিবসে থেকে ইসিংজে হুগিব আইগি মানে তরানি ইসিংজে লাগবে ফৌজে পুগদ্র নাক ওমজনগিবসে ফেলব আয়ামন ওমজলিবসে আইগি পুগদ্র নগনা ফৌজে আই হেন নৌন থেকে মাসা কুমন সোনা ফৌ পান কুমন কুমন লন লন হোগলব উব এক্সপার্টি ক
0: হয় হয় নাইজে আখাম আওয়াং লাইকাই বিকেন হামবিছি ইং ওয়াটপন কং হুন্দ্রব মানি তরানি লাইন নোম লাগতন ইংরপসিদ মানে হুঞ্জগ্রী ফ মরুচিং পুমগ্র হাইবহাং কী হাইবিনি
1: কোনে সোম বিকেন হুন্দ্রী মোসে আহল আমাদের পুহন হাইবাহী মোংনে আদি বিকেন কারিগম আসে তুমি কোনসে ফ মরুসি হবদি কারিগম ইংপিদন জগাছি তুমন থামবি ইংন ইনল ফবী ফিবনে ইং তুমি মধু হবদ খাগান মরমে দরকার সানলাইট এন্ড টেম্পারেচার ফদন হবগান থামজে
0: আতোপ ফোন কল হ্যালো হ্যালো হাই কনা তানখম ভানু হয়
3: হাইজে তরা মানুষ সুরে হৌরে ফবনে নোহাটি নোংি তো ইসংদি দাকসংরে হয় তেনথ্রাবি পালামদ্রগতি কে কে লগে দেখব কে কে থাকে নাপি
0: তুমে পাতখিদ্র পুমগিদ্রি পাখাচবনে হাইজরিব হয় হয় নাইজে থকচুম ভানু তানখম ফোন তোরতন থরম সরুক গাবিপ এক্সপার্টি আদমি পাখোম তামিনিস
1: সোমি কী হুন্দ্রগ হৌরবাদ ইং লাখি হাইবনে আদব সুমাইন ইং লাখি ইং নইবী চাঙ্গি মখা পোলে কোনসে পামি থুনে সিব নতবসে ইং কাহ নইব নতি হেক্ত সিরো আসাই ইং তুমি পামিদ মচিনজাক পিব পিবগ মানেই আসাই কী মমানদ থামবিগ্রীব ওয়াফমসিনদি থা মচিনজাক হা পিব মোংব মালে ইংসে হানবগ মচিনজাক পিগে হাইবনে হজিকিমসু পঙ্গনগনবদ্রে জুলাই তান কুগ মাই
0: হোসলাবিন
1: ইংসে হেক হানরপগ সিঙ্গল সুপার ফসফেট ফি দরকার পিবম থোপ ইউরিয়া এমওপি সিনবসি মতিক চা পিবিদ কুদমোন হাইবদ সিঙ্গল সুপার ফসফেট কি আপুব দোস লোকসংমদ চৌরান সিঙ্গল সুপার ফসফেট মনপুর আয়াম লোকমসি কানদিন পিবন হাই কেজি হুমফু মাদি তাদন পিবন হাইবনে ইউরিয়াছি চৌরান কেজি তরগ মাদি কুন্দি চাংি পিবিগুন পোটাশি মিউরট অফ পোটাশি কেজি তরাদি তাদন পিবির হাইম লোফমু থুন মসামু ফলব হোনবিব আসাই কোনোগি
0: বানু
1: আসাই নাপিদা কি
0: হয় হয়
1: নাপিদা কি হয় মফমদু হজি নাপি হৌদ্রি হাইবনি আসাই মানা নাপি হিদাক সিনবা ইয়াবমতং হাইরি হাইবিওন হাইরিছি আদুগদি নাপি হিদাক হৌদ্রি মফমদ ওইরগদি আকোইন প্রি ইমার্জেন্স এন্ড পোস্ট ইমার্জেন্স হাইদন আনি লাইকো
0: আদুনা
1: পুঙ্গন হুন্দি মফমদদি পাইরাজোল সালফোরন ইথাইল 10% WP মামনাগি রোকা লাঠি গাগাইন লাপ ইরাম মখলসে মসে গ্রাম ইংখ লৌসংম পাম গ্রাম তরা তরা কি চাঙ্গ ইয়ালগ কাপথোপিবদ নাহরকদব নাপিছে হাতকি নৌন থিঙ্কলপদায় নাপিছু হাতকি হাইবসে থামজকে
0: হয় মাখা তাব ফোন কল আমি হ্যালো হ্যালো হয় telephone line se phaw bangam gidre ada makata na khoi ge phone call sing ai ba wina ngasai expert na ningsing bi ki ba abiotic haidana koi ainga sha na phaw pam bi sing si da pi ba china chai thing sing se masi kali karam ba maung da karam hai na masi piri no haido kitang akoi phone call ngai boi na ta haibi
1: kaino ni ta sina haira ga di koi ka hena saba matam sida koi ge kadu de kha kan sida pam bi gi ma gi kanu sing si lai chat pagi magi polan sing sing si steril ho chalak ba aduna maram oidna maru sang bangam da na potho khan da ban sing sing si thon ba aduga ka hen ing ba matam da su maram oidna se gi lai ning thin sa pangam da ba na sing sing si he he thole masi gi sing si gi damak tai khoi na ka dog da gi hai kan si da magi time of swing si masi si nga na sat pai ngam nan ba gi tu ngan tuan ba management sing kodam oina nong shu re har ga su nong hek la pa ga to ba ya ba management practicing sing no pai khat na ba ko na hu ba ta ngai phat dian tam chake
0: hoi aduga ato pa akoi phone call am tang lo kha chage hello hi bio kana kana oi bio no hi bio
4: gere ba chen na bol phaching chining de gi hawai ba mi bo to ba
0: hawai ba mi bo to ba
4: phone chen na hang chage po
0: hoi hoi hi bio hi bio
4: ga no de hu ji ising ne hen den gi ba de aduna phogdi chigla la chigla khan ba de ising ising khungin re ba phau oi ra di machi gi oi di ba cha thok thok ning wa chi thok pa di pa mai di oi gi na machi gi mata nga chi da ek pa na marik chum na ta pila mu ba
0: hoi hoi am nungai jai hoi ba mi bo chou ba koi ho ji ising si am ngana ga ising wa le he dane koi lo pan ba ya da dane lai ram ba do ho je mu ising ji henjal lak pa gi phibam ni mayam theng na bi ri se hoi si gi tanja si da koi na thajaga dauriba koina panjaga dauriba lawshi lokthok ba phokthoksi phangbangam gadra ngamoidra kari phibam da expert ki motam tang khangjaningi
1: kaino ni haji ujabi chokki biribo phamsi haujujik leiriba phauching hana degi haura bai dare ko adugumba phauching oina oiraga di haujuma si ising thumjandana si haudra ga di aduma gi pothokchi chapchaba pothokching do dum phangbangam gani aduga hauchi si kari gumba ising si thumjandana si khrena khallasi anoba phomu anna togodaba leiraga di tangai phatna ma matam khara tenba makhal gi phauching khanbi ba ma changan
0: aduna
1: matam tenba phauching si aamba matam da matam sangwa phauching ka pothok ying na bada matam tenba sina pothok ki tang di halle adubo ai khoina magi matam tenjara tenlaka magi halakaduru pothok sing se masi handana bgidong ta magi pakipam thukpa magi management parsing se matam chana pakhal upwa ma changi hai bisi ma ai tham jage
0: hoi phone call am tanga mu lokat chuni hello hello
1: hoi aduna masagi kasagi ma pakapam thukpa chikching thorang sing hai besi ki manung sida kamai to ga kan sida ai khoi ayam bana pambi gi machin jak pi ba gi mo ong se masi ga do ga kan da pambi haura kan da pi ba gi hai na bi sima he he to we ba ko masi na maram oi da na ka do ga te ki hai kan sida pambi du na matam kharam di machin jak ngai da na lai ba na maram oi da na ai khoi na matam ga thengjal ba gi sal haura roi da na hai da na pa ka ba gi lai ri ba po se masi da matam ji kha thu na kha yang na lokpa yanana ba mapung mari phanana ba khona ga da ba du matam ji chon dhan da na sai ki ᱱᱚᱡᱤ ᱥᱟᱛ ᱯᱚᱝᱜᱟᱢ ᱫᱟᱵᱜᱤ ᱯᱚᱪᱤ ᱞᱟᱜᱱᱟᱢ ᱜᱤ
0: ᱢᱟᱪᱟᱠ ᱢᱮ ᱚᱭᱵᱟ ᱦᱚᱭ ᱯᱷᱚᱱ ᱠᱚᱞᱟᱢ ᱛᱟᱝᱜᱟᱢ ᱞᱚ ᱠᱷᱟᱪᱟᱜᱮ ᱦᱮᱞᱚ ᱦᱮᱞᱚ ᱠᱚᱭ ᱯᱷᱚᱱ ᱪᱤ ᱯᱷᱟᱣᱱᱟ ᱵᱟᱝᱜᱟᱢ ᱜᱤ ᱢᱟᱠᱷᱟᱛᱟᱜ
1: ᱟᱫᱩᱱᱟ ᱠᱟᱫᱚᱠᱚᱫᱟᱜᱤ ᱦᱟᱭ ᱠᱟᱱᱪᱤ ᱟᱭᱠᱷᱚᱭᱱᱟ ᱢᱟᱛᱟᱢ ᱪᱟᱱᱟ ᱢᱟᱜᱤ ᱢᱟᱪᱤᱱ ᱡᱟᱠᱥᱮ ᱢᱟᱛᱤᱠ ᱪᱟᱱᱟ ᱯᱤᱵᱤ ᱦᱚᱵᱟ ᱞᱚᱭᱱᱟ ᱞᱚᱭᱱᱟ ᱟᱭᱠᱷᱚᱭᱱᱟ ᱯᱤᱜᱮ ᱫᱚᱨᱤᱵᱚ ᱢᱟᱪᱤᱱ ᱡᱟᱠᱥᱤᱱ ᱪᱤᱜᱤ ᱢᱟᱱᱩᱝᱫᱟ ᱯᱷᱚᱥᱯᱚᱨᱟᱥ ᱥᱟᱭᱵᱟ ᱯᱟᱢᱵᱤ ᱜᱤ ᱢᱟᱪᱤᱱ ᱡᱟᱠ ᱢᱟᱠᱷᱟᱞᱥᱮ ᱢᱟᱥᱤᱡᱤ ᱠᱟᱫᱚᱜᱭᱟ ᱠᱟᱱᱫᱟ ᱦᱟᱱᱟ ᱯᱤᱨᱤᱵᱚ ᱥᱟᱝᱫᱚ ᱢᱟᱫᱩ ᱛᱤᱜᱤ ᱯᱟᱣᱵᱟ ᱤᱵᱷᱮᱱ 10-25% ᱦᱤᱝᱠᱟᱞ ᱞᱟᱜᱟ ᱯᱤᱭᱚᱱ ᱦᱟᱭ ᱠᱟᱨᱤᱜᱤᱱ ᱦᱟᱭ ᱠᱟᱱᱫᱟ ᱢᱟᱨᱩ ᱢᱟᱨᱟ ᱦᱮᱱᱟ ᱯᱷᱟᱱᱵᱟᱱᱟ ᱢᱟᱨᱟᱢ ᱚᱭᱫᱱᱟ ᱯᱟᱢᱵᱤᱡᱤ ᱦᱮᱱᱟ ᱢᱟᱜᱤ ᱠᱷᱚᱭᱜᱤ ᱠᱟᱭᱛᱟᱨᱮ ᱢᱟᱪᱤᱱᱡᱟ ᱪᱩᱯᱪᱷᱤᱱ ᱵᱟᱝᱟᱢᱫᱱᱟ ᱢᱟᱡᱤ ᱠᱟᱫᱚ ᱢᱚᱯᱩᱝ ᱯᱷᱟᱣᱫᱟ ᱭᱟᱢ ᱛᱷᱩᱱᱟ ᱢᱟᱛᱮᱝ ᱯᱟᱝ ᱯᱷᱟᱭᱛᱟᱨᱮ
0: ᱭᱟᱢ ᱱᱩᱝᱟᱭ ᱡᱮ ᱟᱫᱚ ᱢᱟᱥᱟᱭ ᱢᱟᱢᱟᱝ ᱫᱟ ᱠᱷᱚᱭᱜᱤ ᱮᱠᱥᱯᱟᱨᱴ ᱱᱟ ᱱᱤᱝᱥᱤᱝ ᱵᱤᱜᱤ ᱵᱟᱫᱟ ᱮᱵᱟᱭᱚᱴᱤᱠ ᱠᱷᱟᱭᱫᱱᱟ ᱠᱷᱚᱭ ᱟᱭᱤᱝ ᱟᱥᱟ ᱟᱫᱟᱜᱤ ᱤᱥᱤᱝ ᱪᱟᱣ ᱜᱩᱢᱵᱟ ᱥᱩᱜᱩᱢᱵᱟᱱᱟ ᱯᱷᱚᱣ ᱯᱟᱢᱵᱤ ᱥᱤᱝ ᱥᱤᱫᱟ ᱛᱷᱚᱠᱟᱞᱟᱠᱯᱟ ᱟᱠᱟᱭ ᱵᱟ ᱥᱤᱝ ᱥᱮ ᱥᱤᱜᱤ ᱢᱟᱛᱟᱝ ᱫᱟ ᱯᱟᱱᱵᱤ ᱜᱤ ᱵᱟᱫᱟ ᱠᱷᱚᱭ ᱴᱮᱢᱯᱟᱨᱮᱪᱟᱨ ᱢᱟᱛᱟᱝ ᱫᱤ ᱯᱟᱱᱵᱤ ᱜᱨᱮ
1: ᱦᱚᱭ ᱦᱚᱭ
0: ᱦᱚᱭ ᱢᱟᱨᱟᱠ ᱛᱷᱟᱪᱟᱨ ᱜᱟ ᱠᱷᱚᱭ ᱯᱷᱚᱱ ᱠᱚᱞ ᱟᱢ ᱛᱟᱝ ᱞᱚᱠᱷᱚ ᱪᱟᱜᱮ
1: ᱦᱚᱭ
0: ᱦᱮᱞᱚ ᱦᱮᱞᱚ
5: ᱚᱱᱟ
0: ᱫᱟᱢᱟᱭ ᱚᱱ ᱟᱢᱛᱟ Bijoy, hoi hoi hoi. Happy, happy, Bijoy, can you happy?
5: I'm getting the Pong Namana and whom for a precise that. How's your king, the Marankai of a cop?
0: Mhm.
5: Adubu, oh, give my Kong Hida, is singing.

0: tamnin tamagadi apaba tamani kaino ka apaba tamani like this amani to gu musu like tu tal ka da oza zo apom change do well friend tor ka tamka du ni sai gi ko isam jam tam ba yaro sidi profession ni na ai mood court ki class aur kani adegi supreme court ki judge sing adegi high court ki judge sing adegi international court of justice icj ki judge ka laga nga ra ne ba ko mo gi interaction ki tor ka ne ba ko the internship ko tor ka ni si gi sing si da husari oina ma si well trained oina ai life ki lawyer or kana mai pak pam changbuni na aphaba university tam go dawane taw do bu paisa thi ka sawi mu si aduna khoi na di paisa sawba ka doctor engineer khan be wane ba ko hoji ki law gi national law university tam ta ga di ma su du moi ga chaw paisa manam do mal do moi na taiwa education si di adum aphaba oi ni khoi manipur university su a khoi su aphaba university mani aduga magi magi parallel university college su entrance lo je ba ko amain option du amain na leina khoi tham ba
1: ওজা মারক থাক না আকুই কলেরাম খ কেতিয়ন নাম খক লাখ মালে আন্তং লখ চগে হ্যালো
2: হ্যালো
1: হ্যালো নাহারং গি খঞ্জেল গি থরমনি মিং লাইফম হান হেবিউ
2: স্যার আই টোল্ড স্যার ইজ এ কে আউট দ্য মুতুম লান চেন বি চানো
1: হুম মুতুম লান চেন বি ওজা দগি গাসি একুই গি থামজারি বা লো এজ এ ক্যারিয়ার অপশন টু দ্য ইউথ অফ মণিপুর হাই বহিরম সে দা কারি ওয়াফম খংবিনিং ই তাপিউ
2: স্যার আই না ওয়াই স্যার দ্য ই খংজানিং বাজে লোজে আকো এস এ কেয়ার আমো ওইনা চাকি হাইনা খানবা স্টুডেন্ট স্টুডেন্ট আমো ওইনা না সাকসেসফুল লিগাল প্রফেশনাল আমো ওইগে হাইবা মতনদা কইগে টাঙাই ফাদানা জংদবা ইয়াজবা কোয়ালিটি কোয়ালিটিস কুমবা স্কিল কুমবা লেবিরা হেতা গদি কেকে ওইবনো হাইবা থংজেনিং বা
1: ওকে হজকি হাইব কোয়েশ্চন সিবক জাদাগে কই খামবি নবাই খুদং চাবসি লগজেগে ইয়ামনা নুঙাইসে কইগে নাহারং খঞ্জিল গি থরমদা সরগ্যা বিরাকপা মুতুম লঞ্চেন বিচানু হানিগা লিতনে থাকাপং ডক্টরি ও জাদাগি কই পাকুমসি তামিনাসি
0: ইয়াম ছাংমত কানুনি কো ইয়া কই তেনতক না হাইরাগা সিগি পোসিদিন দাইনা কাঁদা কইন খামবি দুইসি তুমায়াম সু খাঙ্গোনি সেভেন লেমস অফ এভোকেসি লেমস থাংমাই এদো এভোকেসি কি থাংমাই তারে লাইব মাসি কি থাংমাই তারে সিকানান হাইরামবনু হারাকান্দা চার্চ ইট ওয়ার্ড এবাউট পেরি কই মাগি লাইক দ্য সেভেন লেমস এভোকেশন লাইবনেবকো আদুদন মান লেম থাংমাই তারে পি মাসি তারে সবু খাঙ্গাগদি আফাও বকিন হইরানি ওশোদন ফাওরানি আদু হোজিক আফাও বকিন সিংসি মাসি তারে সি লো ইয়াওবরে ইয়াওরমই মঙ্গা ইয়াওমবে আনি ইয়াওমবে আদু মাসি দ নক্ষলিকে সবে লেম এভোকেশন দে মান লে মঙ্গা দং ফাঙ্গু টক টং ফাঙ্গাসু আনি দং ফাঙ্গাসু মদু আফাও বকিন হইদুইনি আনা আহান মদ মান হাইবসি অনেস্টি অনেস্টি হারাগদি মা ইন্টেলেকচুয়াল এন্ড প্রফেশনাল ইন্টিগ্রিটি ওইবা আদেগি ট্রুথফুল টু দেয়ার ক্লায়েন্ট ক্লায়েন্টস নতে কোর্টস ট্রুথফুল হইগদবনি আদু মান তামিবা লো মাসামকতো ꯑꯗꯨꯗꯁꯨ ꯇ꯭ꯔꯨꯠꯐꯨꯜ ꯑꯣꯏꯒꯗꯕ ꯑꯗꯨꯅ ꯁꯤꯅ ꯑꯣꯅꯦꯁꯇꯤ ꯑꯣꯏꯗ ꯍꯥꯏꯔꯒ ꯑꯣꯅꯦꯁꯇꯤ ꯑꯣꯏꯕ ꯍꯥꯏꯗꯨꯅꯤꯅꯦ ꯑꯗꯒꯤꯗꯤ ꯀꯔꯦꯖ ꯑꯣꯏꯕ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯔꯀꯥꯟꯗ ꯑꯩꯈꯣꯏꯅ ꯏꯆꯝ ꯆꯝꯅ ꯑꯩꯈꯣꯏꯅ ꯀꯔꯤꯒꯨꯝꯕ ꯃꯐꯝ ꯑꯃꯗ ꯆꯠꯂꯒ ꯑꯩꯈꯣꯏꯅ ꯀꯔꯤꯒꯨꯝꯕ ꯑꯃ ꯇꯧꯒꯦ ꯍꯥꯏꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦꯖ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯪꯕ ꯇꯥꯏ ꯑꯗꯨꯅ ꯀꯔꯦ ꯁꯤꯒꯤ ꯑꯃ ꯀꯦꯔꯦꯛꯇꯔꯤꯁꯇꯤꯛ ꯑꯃꯅ ꯍ꯭ꯌꯨꯃꯔ ꯑꯣꯔ ꯀ꯭ꯂꯦꯕꯔꯅꯦꯁ ꯍꯥꯏꯁꯦ ꯐꯥꯒꯤ ꯈꯛꯇꯪ ꯇꯧꯕꯁꯨ ꯆꯪꯉꯦꯕꯀꯣ, ꯌꯥꯝ ꯁꯦꯔꯤꯌꯁ ꯑꯣꯏꯔꯗꯤ ꯑꯗꯨ ꯑꯦꯀꯣꯅꯣꯃꯤꯅ ꯆꯪꯅꯤꯡꯉꯣꯏꯕꯀꯣ, ꯑꯗꯨꯃꯥꯏꯅ ꯇꯧꯗꯅ ꯋꯤꯠ ꯑꯣꯏꯐꯝ ꯆꯪꯉꯤ. ꯑꯗꯨ ꯏꯂꯤꯀ꯭ꯋꯦꯟꯁ ꯍꯥꯏꯅ, ꯏꯂꯤꯀ꯭ꯋꯦꯟꯁ ꯍꯥꯏꯁꯤꯅ ꯑꯥꯔꯠ ꯑꯣꯐ ꯄꯔꯁꯨꯌꯦꯁꯤꯞ ꯏꯁꯄꯤꯀꯤꯡ ꯍꯥꯏ, ꯏꯆꯝ ꯆꯝꯅ ꯉꯥꯡꯕ ꯅꯠꯇꯕ ꯄꯔꯁꯨꯌꯦꯁꯟꯒ ꯂꯣꯏꯅꯅ ꯁ꯭ꯄꯤꯀꯤꯡ ꯇꯧꯐꯝ ꯆꯪꯉꯤ ꯀꯣꯔꯠꯇꯅꯤꯀꯣ ꯍꯥꯏꯖꯔꯤꯁꯦ. ꯑꯗꯒꯤ ꯃꯥꯅ ꯇꯧꯒꯗꯧꯕ ꯁꯕꯖꯦꯛ ꯃꯦꯇꯔꯗꯨ ꯌꯥꯝ ꯐꯖꯅ ꯑꯥꯔꯇꯤꯀꯨꯂꯦꯠ ꯇꯧꯕ, ꯑꯗꯒꯤꯗꯤ ꯃꯥꯅ ꯁꯤꯖꯤꯟꯅꯕ ꯂꯦꯡꯒ꯭ꯋꯦꯖꯁꯨ ꯀꯃꯥꯟ ꯑꯣꯏꯕ ꯐ꯭ꯂꯨꯌꯦꯟ ꯑꯣꯏꯕ ꯆꯪꯉꯦꯕꯀꯣ. ꯑꯗꯨꯅ ꯀꯩꯗ ꯀꯥꯜꯂꯦ ꯍꯥꯏꯀꯥꯟꯗ ꯀꯣꯔꯠꯇ ꯐꯝꯃꯤꯕ ꯖꯁꯁꯤꯡꯗꯨꯗ ꯃꯥꯅ ꯍꯨꯝꯃꯒ ꯁꯛꯈꯤꯗꯣꯏꯅꯦꯕꯀꯣ, ꯑꯗꯨꯅ ꯃꯣꯏꯅ ꯏꯂꯤꯀ꯭ꯋꯦꯟꯁꯤ ꯍꯥꯏ. ꯑꯗꯒꯤ ꯖꯁꯃꯦꯟ ꯍꯥꯏꯗꯅ ꯉꯁꯥꯏꯒꯤ ꯂꯣꯌꯔꯁꯤꯡꯁꯤ ꯃꯥꯁꯤ ꯃꯥꯒꯤ ꯃꯜꯇꯤꯄꯜ ꯄ꯭ꯔꯁꯄꯦꯛꯇꯤꯚꯁꯤ ꯁꯤꯗ ꯃꯥꯗꯤ ꯑꯦꯅꯥꯂꯥꯏꯁꯤꯁ ꯇꯧꯕ ꯆꯪꯉꯦꯕ. ꯑꯗꯨꯒ ꯃꯥꯒꯤ ꯃꯉꯣꯟꯗ ꯂꯩꯕ ꯁ꯭ꯇ꯭ꯔꯦꯡ ꯑꯗꯨ ꯋꯤꯛꯅꯦꯁꯁꯤ ꯀꯩꯅꯣ ꯃꯁꯥꯅ ꯈꯪꯖꯕ ꯆꯪꯉꯤ. ꯑꯗꯨꯒ ꯁꯥꯎꯟ ꯑꯩꯈꯣꯏ ꯀꯩ ꯍꯥꯏꯖꯥꯏ ꯏꯁꯇ꯭ꯔꯦꯇꯦꯖꯤꯛ ꯗꯤꯁꯤꯖꯟ ꯍꯥꯏꯌꯦ ꯃꯣꯏꯂꯣꯝꯗ, ꯍꯥꯏꯗꯤ ꯀꯩꯅꯣꯃ ꯂꯥꯛꯄꯗ ꯃꯥꯅ ꯁꯤꯅ ꯆꯨꯝꯃꯦ ꯁꯤ ꯃꯥꯅ ꯗꯤꯁꯤꯖꯟ ꯂꯧꯕ ꯉꯝꯒꯗꯧꯅꯦꯕ. ꯑꯗꯨꯅ ꯑꯁꯝꯕꯤꯗ ꯃꯣꯏꯅ ꯖꯁꯃꯦꯟ ꯍꯥꯏ. ꯑꯗꯩ ꯐꯦꯂꯣꯁꯤꯞ ꯍꯥꯏꯗꯅ, ꯐꯦꯂꯣꯁꯤꯞ ꯍꯥꯏꯔꯒꯗꯤ ꯃꯦꯟꯇꯦꯅꯤꯡ ꯀꯣꯑꯣꯔꯗꯤꯅꯦꯟ ꯍꯥꯏ, ꯑꯗꯒꯤ ꯔꯦꯁꯄꯦꯛꯐꯨꯜ ꯑꯦꯟꯗ ꯀꯣꯂꯦꯖꯤꯌꯦꯜ ꯔꯤꯂꯦꯁꯟꯁꯤꯞ ꯋꯤꯠ ꯑꯣꯄꯣꯖꯤꯡ ꯀꯥꯎꯟꯁꯤꯜ ꯍꯥꯏ. ꯑꯣꯄꯣꯖꯤꯡ ꯃꯥꯒꯤ ꯃꯃꯥꯟꯅꯕ ꯉꯁꯥꯏꯒꯤ ꯃꯥꯒꯤ ꯑꯇꯣꯞꯄ ꯑꯣꯄꯣꯖꯤꯠ ꯑꯣꯀꯤꯟꯗꯣ ꯑꯗ ꯃꯥ ꯌꯦꯛꯅꯕ ꯑꯣꯏꯅ ꯈꯟꯗꯧ ꯅꯠꯇꯦꯕ, ꯃꯥꯅ ꯌꯥꯝꯅ ꯃꯗꯨ ꯀꯣꯑꯣꯔꯗꯤꯅꯦꯠ ꯔꯤꯂꯦꯁꯟꯁꯤꯞ ꯊꯝꯗꯅ ꯏꯕꯥꯅꯤ ꯃꯔꯤ ꯌꯦꯠꯅꯔꯤꯕ ꯑꯥꯔꯒꯨꯃꯦꯟ ꯇꯧꯅꯤꯁꯤ ꯑꯣꯡꯂꯤ ꯐꯣꯔ ꯗꯤꯁ ꯀꯦꯁꯀꯤꯅꯤ, ꯄꯥꯟꯗꯗꯤ ꯋꯤ ꯑꯥꯔ ꯐ꯭ꯔꯦꯟ ꯍꯥꯏꯕꯅꯦꯕꯀꯣ. ꯁꯤꯒꯤ ꯂꯣꯟꯗꯥꯅ ꯑꯦꯟ ꯐꯦꯂꯣꯁꯤꯞ ꯍꯥꯏ, ꯃꯁꯤꯅ ꯁꯕꯦꯟ ꯂꯦꯝ ꯑꯣꯐ ꯑꯦꯗꯚꯣꯀꯦꯁꯤ ꯀꯧꯋꯤ, ꯁꯤꯁꯤ ꯌꯥꯎꯕ ꯑꯣꯀꯤꯟꯗꯣ ꯑꯐꯕ ꯑꯣꯏꯔꯅꯤ.